0: ସକାଳ ଉଠିଲୁ ଭିଟାମିନ୍ ଇଲୁ ନେଇକି ସେ ମାଲେ ଉଠିକି ଯାଉଛୁ ଇଲି ନିହାତି ଛିଜି ନୁନ ବୁମେ ତା ନେଲା କାହା ଆମେ ଶୋଇ ନକା ହାତଟା ନେଲା ମୋତେ କହୁ ଆମର ନକାତେ ଟାଉଲଟେ ଆଉ ଯାଉ ନୁନ ବୁମେ ଇଲି ନିହାତି ଛିଜି କାତୁର୍ଯ୍ୟ ହାତିକି ଇଙ୍ଗି ତଖନ ଉଠୁ ଆମେ ଶୋଇ ଦେଲି ନିହାତି ଛିଜି ଆପେ ଖୋଟେ ଖାଲେ ତୁଇ ତାମାନେ ଖାନାଇ ଯା ଆପେ ମାଗେ ଉଠି ଟାଉ କଲ ମଙ୍ଗା ତାପାନି ଟାକେ ଜୋକ୍ସି ବିଶି କୁଲ ମାମା কিনাও মঙা না লোনা সিগানি তাকো আমি সুই গোয়াও লচ্ছি জি আঙে জখাও তেল লোকে কেটানি আমার লোকে ভাল কেলে এত লোকে জিকুমিনি তাকো আবি নখাত মিনি আবি তাও জুমিনি লুনি তাও যাম নুনাবো মেলে নে তিথি জি কাতুর জাহাতে গে ইঙ্গিত না লোনা এক সিলাও তো তাকো ইন্নু গে হার নিং ইন্দিং আঙে জখাত ইলি নে আপনি পিনে শোয়া খুশি হলো তুমি খাও যে তাই নাক তুমি তাই মা নালু নাক তুমি গালাল তুটি কিনা মা ওখা গে হাম মাঙা আমি চাস্তেন মা শাত আঙে জখা আঙে কাটু চে হাতি গিয়ে তো খালাও তো তাই মা গো আঙে জখা উঠিনি আমি শুনি ইনো খাগুনি তেল লুগি তাকো লুটাও ইসু মা লুন নাক তুমি তুই নুনা বুমি পিলো তুমি তামাকো ওখা হাতি গি খাখাত থাকে হার নি গেখে জেঙিন ইলি নিয়া তুলে গেছে কোটা কোনা লুনা এক সিগি উন্নাঙ নিখাক তুই তামাকো আমি চানু কিসে নিতে থাকা সে মালু তিসি বেশি কোনো খানা উঠুন তামাকো আগে ইলি নিয়া বে নিপি মারে উজু ইসুলে কাজু সিটি আপতুন নুনা বুমি ইলি নিয়া তুলে গেছে আউলাচ্ছি জেঙিন তাই মা ওখাক সে মাজু তাকো আতুই নেখাক তুই ইলি নিয়া তিনি কামালু নালে ও খাওসি ইলি নিয়া তাও নিয়া মাঙাতাম মাসাত কানি রাউত গাবা মাকু তাকো ওখা হাতে খাখাত টাঙি লিং ইনুত নালু নাকু উমি তিথি জুই নুন বুমি ইলি নিয়া তিথি জিনি ইনু বুমি পালি সিকু তাকো ওখা সিমাজ আতাউসি ইনু গুণে সিমাজ তান কো সুকিয়া জোখা লাউ তিল লুগো আঙে কাকা যাও জমি তাই মালু টিকু যাও জোখা লাউ মিত মান না মনুন তাই মালু কিসে ইনু নালে আমাতু মজাও হত্তালে লাউ মান ইনু বমি মেয়র পিটার ক্লার্কসন ওখানাও তো তামার কো মাতু সে লাউ নিং গুট সোলু তো আবে আঙুলো আলাউ তো আমার উত্তাও তার না হুকে আনি লাউ তো ওই মজা তিথি সিটু নালাউ তো
1: That's a Facebook lockdown.
0: তাকু যাও বিচ্ছালে গলো উল্লা কু তাকু যাও গুণ তুটে তাকে যালে আমি তা গো নর্থ আতে হাঁকতো তাকো ইনুই নুনাঙানি উনিকান আসি ভক্তি হিমত শক্তি হাঙাতে জিউনি হাতি আসি নিল্লু উলে বিয়া আই কে খাওয়া শক্তি আউল ছিলাম তাকে যামি ওখানে উঠতো তা না গো তাকে যা গো নর্থ আকা গুনি পিঙা শুনি কামাকে যাও লাউ তো আমার উত্তাও তাকো সুখাত্তা মাঙাতে ইনুই খাও তামান উনি কাং উল্লুটেন
2: Things that we do on our daily life are actually
0: How to mata ko to ta wa hat tak tu kama ge jo jo il pilla ge jo jo amalo ta wa mi su inuin how to ma jo ngi tu te me tu ge ngi ho ge no tu ta ko ta ku jo gun na sine amata na ke tu na nu na jo mi inui ta pa na mata ta ko ma ko na tu go no ta ku cha ho ta lu te apt an ha ge sa jo ko binga gun আমারও তাও পেঙা জো তা সীতাম মেটা কুচ্ছাওলা উল্লা কুহের সি বি সি রিজনাল নিউজ রিশ শেখ আপ সিনিয়র ম্যানেজমেন্ট ইন নুনাবুচ ডিপার্টমেন্ট অফ এডুকেশন আর কাজ ইন কনসার্নস ফর মেনি এডুকেটার্স উইথ ইন দ্য টেরিটরি The latest moves include several quiet resignations and dismissals over the summer. The Nunavut Teachers Association says the shifts have many teachers questioning the stability of the profession in that territory. Leanne Baker has more.
3: Earlier this month, CBC received an anonymous tip alleging the executive directors and several superintendents at